শ্রোতা বন্ধু শুনেছেন ভক্তি গীতের কার্যক্রম বন্দনা। পরবর্তী ভজন কি লীলা করুছ পরম ব্রহ্ম হে ভাবিলে তাটকা লাগই। কণ্ঠশিল্পী কুন্তি বেহরা গীত রচনা করেছেন নরসিংহ মিশ্র।

শ্রোতা বন্ধু, আপন বি যদি আমার ফোন করে মনপসন্দর গীত শুণবাক চাহতি তাহলে আমি ফোন করতু। প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10:30 রু 11:15 মধ্যে আমার ফোন নম্বরটি হল 0661247015। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 0661247015। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় মু আপনার রেডিও সাঙ্গ সপন রহুচি। নমস্কার।

হেনি ভগবান রঙ্গে রমিলে কেতে দিন, এমন্তে বিধাতার বসে কন্দর্প নারায়ণ অংশে। জাত হইলা দেহ বহি শুণরা জন মন দেই, পূর্বে দেবঙ্ক কার্যে গলা ঈশ্বর তপ ভগ্ন কলা। ঘোর সমাধি ভগ্ন কালে কঠোর নয়ন অনলে, শরীর কলা ভস্ম যোগ তেণু সে বোলাই অনঙ্গ। কৃষ্ণর বীর্যে জাত হই পুণি পাইলা নিজ দেহি, তাহার পত্নী নামরতি মায়া সংযোগে মায়াবতী। কামদেবর ভস্ম কালে সম্বর নেলা তাকু বনে, অসুর ঘরে কাম সতী মায়া মহিলা মায়াবতী। নিত্যে কন্যায় জাত করে সম্বর ভোগ করে তারে, দিন হরই তহি থাই এ কথা ন জানন্তি কেহি। এমন্তে শুণ নরনাথ সম্বর পুরে ব্রহ্মাসুত, রাত্রে মিলিলে তার পাশে কহন্তি সুহৃদ বিশ্বাসে। বলন্তি অসুরকু চাহি নিশ্চিন্তে অছু কাহি পাই, কন্দর্প তোহর বৈরি আজ জন্মিলা যদুপুরী। রুক্মিণী গর্ভে কৃষ্ণ বীর্যে জাত হইলা মহাতেজে, তু যাই বেগে করনাশ সে তোর মরণে বিশ্বাস। কহি চলিলে শূন্য পথে অসুর মারিবার।

0: পয়লা খেপে ছাত্রছাত্রী মানে দেখা যাইথিবার উত্তর খাতার স্ক্যান কপি লাগি অনলাইন থি আবেদন করি পারবে। ডাউনলোড জরিয়ে এটাকে সমীক্ষা করবার সুবিধা রয়েছে। দুই নম্বর খেপে ছাত্রছাত্রী মার্কিং নিয়মাবলী আধারতি ধারিজ উত্তর ফের ঘা মূল্যাঙ্কন লাগি অনুরোধ করি পারবে। স্ক্যান কপি লাগি এবার 19-22 তারিখ তক আবেদন করা যাই পারবা। আর ফি বিষয় লাগি দেয় বাবদকে 700 টাকা অনলাইন জরিয়ে দাখল করবারকে পড়বা। দেখা দেইথিবা পরীক্ষা খাতার যাঞ্চ ফের ঘা মূল্যাঙ্কন লাগি আবেদন করবার 26-29 তারিখ তক সময় ধারিজ হয়েছে। ডেঙ্গু রোগর কারণ আউ নিরাকরণ বাবদে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য নেই আজ জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাচ্ছে। পরিবেশকে পরিষ্কার রাখবার আউ সবুদিন মশারি ব্যবহার করবার লাগি ই মশা বাহিত ভূতাণু জনিত রোগকে প্রতিহত করা যাই পারবা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফ দিয়া সূচনা অনুসারে সরকারি স্বাস্থ্য কেন্দ্র মানকে ডেঙ্গু রোগর পরীক্ষা ও চিকিৎসা পুরাপুরি মহলিয়া করা যাচ্ছে। এই দিবস পালন অবসরে রাজ্যের ভিন ভিন জায়গান খাস সচেতনতা কার্যক্রম মান আয়োজন করা যাইছে। চলতি বছর ডেঙ্গু দিবসর বার্তা হচ্ছে এক হেকরে কাম করমা ডেঙ্গু দূর করমা। দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতকে আইবার লাগি পাক অনুকূল হচ্ছে বলে পাণিপাগ বিভাগ তরফ কুয়াযাইছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ মিলিথিবা সূচনা অনুসারে আইবার দুই দিন তক দিনর সবনু জহ তাপমাত্রা নাই বদলে। গলা 24 ঘন্টা ভিতরে রাজ্যের কেতরা জায়গানো হালকানু মধ্যম ধরনের বর্ষা হইতবার বেলে বলাঙ্গীর জেলা তুরইকেলাঠানে সবনু জহ 11 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। এবার 24 ঘন্টা ভিতরে কালবৈশাখী বর্ষা হওয়া বলে 15টা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। সূচনা অনুসারে আজ দক্ষিণ বঙ্গোপসাগর আউ আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জর কিছু ইলাকাকে মৌসুমী পৌঁছিবার সম্ভাবনা অছে। শেষে মুখ্য খবর ফের ঘায়। বিকশিত ওড়িশা ও বিকশিত ভারত লক্ষ্য পূরা করবার দিকে ওড়িশা খনি নিগম নেউছে পদক্ষেপ কহিলে মুখ্যমন্ত্রী। 2036 মসিহা তক 100 নিয়ুত টন খনি উত্তোলন লাগে রয়েছে লক্ষ্য। নিট ইউজি 2026 প্রশ্নপত্র লিক মামলাতে পুনের জন অধ্যাপিকা গিরফ কলা সিবিআই। তেল সংকটকে নজরতে রাখিকি নগর উন্নয়ন বিভাগ তরফ জারি হেলা মার্গদর্শিকা। আর ভীমভোই মেডিকাল কলেজকে গোটে পূর্ণাঙ্গ মহাবিদ্যালয় করবে সরকার। আজর আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সবি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো অর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী অর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী অর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো যাদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সবি কি কুছ আপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো অর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী অর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী অর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো যাদ রাখে রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।

0: শ্রোতা বন্ধু আজর কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিতিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে আমি থিলু মু নিহার বালা পটনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু
1: নমস্কার।

0: ଶୁଣିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନାନୀ।
1: ଆଚ୍ଛା ଦାସ ବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
2: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି, ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ।
3: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢ଼ି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ, ସୁପର ଗ୍ରେଡ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ।
4: শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। আরম্ভ করছু হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। গোপী কিষণ ফিল্মর গীতটি শুনন্তু, কণ্ঠ দিচ্ছেন কুমার সানু এবং অলকা আগ্নিক।

নাকাবন্দি ফিল্ম গীতটি শুনেছিলি অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তিক কণ্ঠে। শ্রোতা বন্ধু, এটি সহিত শেষ হল আজর হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরেজি সংবাদ শুনিপারে আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।